0: কর প্রিন্ট রুজুকর্ক রকম রবারি সাধন নম্বর একিন গণেশ সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনো সওয়ারি সাধন বার্ষিক রূপমা বুঝাউনু পর্নে সওয়ারি কর নবীকরণ দস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধী বিতরণ হেনকা লাগি সম্বন্ধিত যাতায়াত কার্যালয়মা গৈর কর প্রিন্ট মাগ্ন ব্যাংক ভৌচর গর্ন অগি সওয়ারি কর তথা দস্তুর একিন গর্ন তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুনে বিলমা আপুলে বুঝাইক কর রকম আপনো সওয়ারি নম্বর একিন গর্ন হুন এসেই সূচনা মারফত অনুরোধ গরিন্ছ।
1: উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর।